0: প্রিয় চাষি ভাই ও ভৌণী মানে ডেরিরে ধান বুণা যাইথিবা উচ্চা জমিরে বিহন বুণিবার 5 রু 25 দিন পরে ঘাসমরা ঔষধ যথা একর প্রতি বিভয়া 1 লিটর কিংবা নোমিনি গোল্ড 80 মিলিলিটর সহিত 60-80 মিলিলিটর এক ট্যাঙ্ক মিশ্রণকু প্রয়োগ করন্তু। যেউ জমিরে চেরগণ্ঠি সূত্রজীবী কিংবা কাণ্ডবিন্ধা পোকর প্রাদুর্ভাব অধিক রহুছি সেঠারে ধান বুণিবার 5 দিন পরে প্রতি বর্গমিটর তড়িঘেরা পিছা কার্বোফ্যুরান দানাদার 3 গ্রাম, ফোরেট 1 গ্রাম কিংবা ডিয়াজিনিন 1 গ্রাম হিসাবে প্রয়োগ করন্তু। যেউ জমিরে চেরগণ্ঠি সূত্রজীবী প্রাদুর্ভাব অধিক দেখাযাউছি সেটারে হেক্টর প্রতি 1 কিলোগ্রাম কার্বোফ্যুরান 30 ইসি কিংবা 1 কিলোগ্রাম ফেনসল ফোতিয়ন প্রয়োগ করন্তু। যদি তলিঘেরারে বাকানি রোগ দেখাযাউছি তেবে রোগিণা তলিকু মূলরু উপাড়ি দিয়ন্তু এবং তাপরে কার্বেন্ডাজিম 12% সহিত মাঙ্কোজেব 63% WP 1 লিটর পানিরে 1.5 গ্রাম হিসাবে মিশাই সিঞ্চন করন্তু। যদি তলিঘেরারে উঙ্কুড়িয়া পোক দেখাযাউছি তেবে একর প্রতি NSKE আজাডিরাক্টিন 800 মিলিলিটর কিংবা ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন 5% ইসি 100 মিলিলিটর কিংবা থায়োমেথোক্সাম 25% WG 40 গ্রাম প্রয়োগ করন্তু। যদি তলিঘেরারে তলি পোচা রোগ দেখাযাউছি তেবে প্রোপিকোনাজোল 1 মিলিলিটর 1 লিটর পানিরে মিশাই সিঞ্চন করন্তু। তলিঘেরারে মহিষা রোগর লক্ষণ দেখাদেলে টেবুকোনাজোল 85% সহিত ট্রাইফ্লোক্সিস্ট্রোবিন 25% WG 0.4 গ্রাম, আইসোপ্রোথিওলেন 40 ইসি 1.5 মিলিলিটর 1 লিটর হিসাবে পানিরে মিশাই সিঞ্চন করন্তু। এর 7 রু 10 দিন পরে আউথরে সিঞ্চন করন্তু। একর প্রতি 200 লিটর দ্রবণ এথিপাই আবশ্যক হইথায়। তলিঘেরারে পত্রচিতা রোগ দেখাদেলে 1 লিটর পানিরে 1 মিলিলিটর প্রোপিকোনাজোল 25% ইসি কিংবা ম্যাঙ্কোজেব 75 WP কিংবা 1.5 গ্রাম কার্বেন্ডাজিম 64% সহিত ম্যাঙ্কোজেব 8% 75 WP ভালোভাবে মিশাই সিঞ্চন করন্তু। টুঙ্গ্র রোগর লক্ষণ দেখাদেলে এই রোগর বাহক সবুজ পত্রনিয়া পোককু নিয়ন্ত্রণ করিবা পাই 1 লিটর পানিরে 0.25 মিলিলিটর ইমিডাক্লোপ্রিড 7.8 SL কিংবা 0.2 গ্রাম থায়োমেথোক্সাম 25 WG হিসাবে মিশাই সিঞ্চন করন্তু। কাণ্ডবিন্ধা পোক এবং পত্রমোড়া পোকর প্রাদুর্ভাব নিরীক্ষণ করিবা পাই 1 একর তলিঘেরা পিছা 3টি ফেরোমন যন্তা রখন্তু। যদি গোটিয়ে ট্রাপ পিছা 4 রু 5টি পুরুষ পোক দেখা যান্তি তেবে একর পিছা 800 মিলিলিটর আজাডিরাক্টিন 0.15% ইসি কিংবা 4 কিলোগ্রাম ক্লোরাট্রানিলিপ্রোল 0.4 GR সহিত সমান পরিমাণর বালি মিশাই কিংবা 60 মিলিলিটর ক্লোরাট্রানিলিপ্রোল 18.5% এসি 200 লিটর পানিরে কিংবা 10 কিলোগ্রাম কাট্রাপ হাইড্রোক্লোরাইড 4G প্রয়োগ করন্তু। নলিপোক দেখাদেলে একর পিছা 80 মিলিলিটর ইন্ডোস্কা কার্ব 15.8% ইসি কিংবা 20 মিলিলিটর ফ্লুবেন্ডিয়া মাইড 39.35% ইসি প্রয়োগ করন্তু।
1: শুনিলে কৃষি সূচনা। এথর শুণন্তু চাষী ভাই ও ভৌণী মানক পাই পানিপাগর সূচনা। চাষী ভাই ও ভৌণী মানক পাই মিলিথিবা পানিপাগ সূচনারু জানা যায় আসন্তা 24 ঘন্টা মধ্যে রাজ্যের অধিকাংশ স্থানরে সামান্যর মধ্যম ধরনের বর্ষা কিংবা ঘড়ঘড়ি সহ বর্ষা হবার সম্ভাবনা আছে। বিশেষ করে কেন্দুঝর, বালেশ্বর, যাজপুর, কটক, সুন্দরগড়, সম্বলপুর, দেবগড়, অনুগুল, ঢেঙ্কানাল এবং ময়ূরভঞ্জ জেলার গোটিয়ে কিংবা 2টি স্থানের প্রবলর অতি প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, বরগড়, সুবর্ণপুর, বৌদ্ধ, বলাঙ্গীর, পুরী, খোর্ধা এবং নয়াগড় জেলার গোটিয়ে কিংবা 2টি স্থানের প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে। শুনিলে চাষী ভাই ও ভৌণীমানঙ্କ ପାଇଁ ପାଣିପାଗର ସୂଚନା।

শ্রোতা বন্ধু, এতবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার করল আকাশবাণী দিল্লির। আকাশবাণী বারিপদা আরম্ভ করুছু গীতাঞ্জলি কার্যক্রম। শ্রোতা বন্ধু, জীবনরে প্রেম নথিলে আও প্রেমিকা নথিলে জীবনটা সতরে অধুরা লাগে। আজর গীতাঞ্জলি কার্যক্রমরে কেবল প্রেম আও অভিমানর কথা আসন্তু শুনিবা। প্রেম কেতবেলে ভরি দিয়ে মনরে অসুমারি আশা, তো আউ কেতবেলে দিয়ে মরুবালির শেষহীন আশা। তেবে আজি বি প্রেম এক অসমাহিত প্রশ্ন।

প্রেমিকার এই নিয়ারা অনুভব শুনে প্রেমিকাটি উল্লসিত হয়ে ওঠে। আ প্রেমিকার কানরে চুপি চুপি কহে, প্রেমরে যেবি প্রেমরে মরিবি, প্রেম হি স্বর্গ মোর, তোমার সে প্রিয়, তোমার সে প্রেম সাগরের প্রিয় ভসাইছি জীবনর তরি মোর।

0: ভাই এতে সকাল কোড বাহারিছু
1: আরে রক্তদান করিবাকু যাউচি
0: হেলে ভাই রক্তদান করলে তোতে যদি এইডস হেজিবো
1: দেখ এহা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এইচআইভি এইডস সংক্রমিত ব্যক্তিঙ্ক দ্বারা ব্যবহৃত ছুঞ্চি রক্তদাতা ব্যবহার করলে এই রোগরে আক্রান্ত হেবার আশঙ্কা থাকে
2: কিন্তু মনে রাখন্তু প্রত্যেক রক্তদান সময়রে নুয়া ছুঞ্চি ব্যবহার করন্তু তা ছড়া রক্তদান করি আমি গোটে মূল্যবান জীবন বঞ্চাই পারিবা রক্তদান মহতদান
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
4: ओडिशा राज्य एड्स नियंत्रण समिति द्वारा जनहित रे जारी
5: प्रेमरे पड़ेला परे प्रीतिर छेलो चकाली खेल खेलिबाकु आनामना होय उठे हृदय समर्पण रे सकारात्मक चेतना रे ओबटबो होय थाए दुईटी मन सतरे प्रीतिर लो चकाली खेल आउ पवन रे

শ্রোতা বন্ধু, এতবেল অচাই কার্যক্রম রিলে করে প্রচার কলু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রচারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও কড়ি সময় বর্তমান মধ্যাহ্ন 12টা প্রচার করুছু ঝুমুর গীত পরিবেশন করুছন্তি শিল্পী সন্তোষ কুমার বসা এবং সাথী কলাকার মানে।

শ্রোতা বন্ধু, এতবেল যাই কার্যক্রম রিলে করে প্রচার কলু বিবিধ ভারতী বিজ্ঞাপন প্রসারণ সেবা দিল্লি আকাশবাণী বারিপদা স্টুডিও খুডি সময় বর্তমান দিন গোটে বাজে 20 মিনিট প্রচার করুছু মহিলা মহল কার্যক্রম কার্যক্রম মহিলা মহল উপস্থাপনায় অনেক শর্মিষ্ঠা মহান্তি।

0: রাখবো বলে গো থেকে লাভ পাইছি। এবার আমি রোগী দেব জেনে তেনে কি বুনি দেব বললে তিনটা চারটা গোছ রয়েছে কিনা ম্যাডাম, আদি ওটা জিগাটা নাই করি ফিল করব নাই, গুটে যদি রফি করি আমি দাড়ি রফি রেব বললে সে আলকারে বাড়বো আর খেড় মিশা লমাইছি ফিল মিশা দেইছি, দাড়ি রফিরলে তো আর সে উডের চালাই কিনা মিশা গুটে লোক মিশা যাই কিনা গাছকে উডে ছড়াই পারছি আর
1: হলে সিঙ্গেল পাচি হচ্ছে কি ডাবল পাচি হচ্ছে?
0: নাই সিঙ্গে লাগা বর্ষাত আসি এগা
1: সার দেবা কথা তো খালি জৈবিক খত রেখা করছো, কেবে বি কিনা খত দৌ ন?
0: নাই কার পাই তো জয়পুরে মিটিং ডা হই করি আকে চেক মন দিয়া এলা 10,000 লাগা কায়পুর না তাসি তাকে গোবর কতরে তাস করলাইনি আগর বিয়ন বঞ্চাই করে রখলাইনি বলি করি চেক মন দিয়া এলাম এন ন করবা লোক মিশা শিখলাই দেখলাই সব লোক তো সিটি রেলাই আর দেখলাই আর মঞ্জি মন মিশা সিটি বঞ্চাই করে রখলা তো পাই মঞ্জি মন মিশা বেশি লোক নেলাই।
1: মান্ডিয়ার মিশার কেতে রকমের বিহন রাখছি বইল?
0: দোসরা মান্ডিয়া কুন্দ্রা বাটি বাটি মান্ডিয়া কৃষ্ণ মান্ডিয়া আর জনা মান্ডিয়া
1: এসব রকমের রাখিছ?
0: যেমতি কোটে এলাকা মিশা রফি করে বিহন বঞ্চাই করে রখলু আছু।
1: কেতে বরস হলা এইসব বিহন গুড়ি জাগ্রত রাখিছ?
0: জাগ্রত বলে আমার শাশু শ্বশুর জন্তি রেলাই সেমনে এবার বাড়ি গেল নাই কি আমি বিবাহ করে মিশা সেটা আমাকে রখি করে দেখাইলা তো পাই কি সেতকিরে আমি সেটাকে বঞ্চাই করে রখলু আছু।
1: মানে বিক্রি বটা কোটি করছো?
0: আমি মন্ডি করছো মা, আমার গ্রুপ গোটে অছি যে তাসি মন মিশা সে মন্ডিরে দেলাই নি ফসল পকি তো এমনি কুকুড়া মন আমি দেশি টাকা ফসল আছু চারটা পারা মাই আছত খাই।
1: তোমার নিজের গাই গরু আছে কি?
0: আমার বেশি নাই দুই মন পারা আছে।
1: চাষি ভাই বোন মানুষ মাটির সুরক্ষা করবার আছে, আমার পরিবেশ কু ভালরে রাখবার আছে, নিজে ভাল রইবার আছে বলে কোন করবা পাই পড়িব?
0: মাটিকে সুরক্ষা পাই আমার গোবর খত দরকার মাটিকে বঞ্চাই করে রাখবা পাই দেশি ধান দেশি মান্ডিয়া দেশি পনিপরিবা সব চাষবাস করি আমার দিওকে আমার জীবন আমাকে বঞ্চাই রাখবা পাই সবু দেশি জিনিস যোগাই দেলে আর সবু লোক সে রাস্তাকে গেলে আমাকে বল দিতাম 20 দিন সময় সরকারি সার সবু ছাড়ি করি গরু গাই নইবা লোক মিশা গরু গাই গ্যাং করি গোবর খতকে বঞ্চাই রাখি করি জমি মনকে দেই করি সবু লোক আগে জীবার আছে আমার মাটিকে যুগ যুগকে পাট পাটকে রইছি মাটিকে খারাপ করে দেবো বলে সরে তো আমি তো লোক রইব নাই কি নাই যে গোবর খত যদি নইছি আমার ডাল মূল খাচরা মন মিশে আমার কাটলা পনিপরিবার চোপা সবু নেই করি গোটে খাল গাত করি করি সিটি জমাই করি মিশা গরু গাই নইবা লোক মিশা সিন্তি নেই বঞ্চাই করি মিশা সিটি সেটা নেই রখাইলে সরি আমার মাটিকে মিশা কাম দিয়েছি।
1: এলে চাষবাসের খুশিরে অছ বলবা কথা
0: খুশি একা মেন
1: নিজ মনর কথা কইল, তেণু আম অনুষ্ঠান তরফরু আউ আমার সবু চাষী ভাই ভণী তরফরু অনেক অনেক শুভেচ্ছা রহিলু ভণী, নমস্কার।
0: নমস্কার মেন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা সহ আরম্ভ করুছু আপনার চিঠিপত্র নেই কার্যক্রম সমীপেশ। উপস্থাপনারে মো বীণাপাণি সিং আও মো সহিত অছন্তি নিবেদিতা বারি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনার বহুত বহুত স্বাগত আম সমীপেশ্বর আসরকু।
0: শ্রোতা বন্ধু, আমার এই কার্যক্রমের আরম্ভ আজ চিঠিরে চিঠিরে। আপনার চিঠি পরা আমার প্রেরণা, আমার উৎসাহ।
1: অপা, সময়
0: হ্যাঁ নিবেদিতা, সময়।

শ্রোতা বন্ধুমানঙ্কর চিঠিপত্রর উত্তর কার্যক্রম এ সপ্তাহ পাই এতিকে। উপস্থাপনার থিলে বীণাপাণি সিং এবং নিবেদিতা বারিক। আকাশবাণী বারিপদা এথর পুরাতন চলচ্চিত্র গীতর কার্যক্রম গীত অতীত ক্রমরে শুণন্তু পুরাতন ওড়িয়া কথাচিত্র গপ হেলে বি সত রোগীতটিয়ে কণ্ঠদান করেছেন অমিত কুমার এবং সুমন কল্যাণপুর।

আকাশবাণী বারিপদা স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 10টা। প্রচার করছু শিল্পী নারায়ণ বারিক ও সাথীঙ্ক পরিবেশিত ওড়িশী কীর্তন।